মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টসে এটি আকাশবাণী শ্রী বিজয়পুরাম কেন্দ্র। নমস্কার, শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আজকে যুববাণীর আসরে সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত।

বাণীপাঠের আসরে লেখিকা আশাপূর্ণা দেবীর কথায়, সমাজ বদলায় কিন্তু মানুষের মানসিকতা বদলাতে সময় লাগে। সময় এগিয়ে যায়, সমাজ আধুনিক হয়, মানুষের জীবনযাত্রা বদলায়, কিন্তু অনেক সময় আমাদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি ও মানসিকতা সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারে না। তাই সমাজ পরিবর্তনের শুরুটা অন্য কারো কাছ থেকে নয়, শুরু হোক আমাদের নিজেদের মানসিকতা থেকে।

আজকের যুববাণীর আসলে একটি বিশেষ সাক্ষাৎকার যুব শ্রোতা বন্ধুদের কাছে। সঙ্গে থাকছেন আমাদের অতিথি শিল্পী মিথুন দাস।

0: আজ যুববাণীর আসনে বিশেষ সাক্ষাৎকার পর্বে আমি পেয়ে গেছি যুব পঞ্চায়েত প্রধান রামনগর দিগলিপুর থেকে মিথুন দাস মহাশয়কে। নমস্কার স্যার।
1: নমস্কার
0: স্যার, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করব, আপনার পরিচয়টা যদি আমাদের শ্রোতা বন্ধুদের জানান।
1: সর্বপ্রথমে আমি সকল আন্ডামান দ্বীপপুঞ্জের সবই জনগণকে নমস্কার। আমি গ্রাম পঞ্চায়েত রামনগর ডিগলিপুর থেকে বর্তমানে প্রধান। আমার নাম হয়েছে মিঠুন দাস। পরিবারের সঙ্গে ওখানে আছি, মা বাবাকে নিয়ে, ধর্ম স্ত্রীকে নিয়ে আছি। তো রামনগর গ্রামবাসীর আশীর্বাদে আজ আমার সৌভাগ্য যে অল ইন্ডিয়া রেডিওতে, যে সবচেয়ে পুরনো আমাদের একটা মিডিয়া, তার এই স্টুডিওতে আপনার সঙ্গে আর আপনাদের আশীর্বাদে এখানে বসে পুরো আন্দামান নিকোবরকে আমার কিছু বক্তব্য রাখার জন্য সুযোগ পেয়েছি।
0: অনেক অনেক স্বাগত আপনাকে। একজন গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রধান দায়িত্বগুলি কি কি যদি বলেন?
1: হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা গ্রাম পঞ্চায়েত প্রধান মানে যেরকম পরিবারে বাবার দায়িত্ব থাকে, তেমনি একটা গ্রাম অঞ্চলে, ধরুন আমার রামনগরে যেরকম ১৬০০ পপুলেশন, মানে ৩১৭টা পরিবার, তো সেই পরিবারের বাবার যে একটা দায়িত্ব থাকে একটা প্রধানের, সেইভাবেই একটা দায়িত্ব থাকে। কিন্তু এটা একটা সামাজিক পরিবার, অনেক বড় পরিবার, তো গ্রাম অঞ্চলে কীভাবে তার বিকাশের দিকে, তার গ্রামের প্রত্যেকটা ব্যক্তির যে চিন্তাভাবনাটা সরকারের কাছে কীভাবে পৌঁছানো যায় আর কি, সেজন্য প্রধানকে কিন্তু সবাই রাখে পঞ্চায়েতে বা আমাদের নির্বাচনের পরে আসি আমরা। তো প্রধান দায়িত্বের মধ্যে হচ্ছে যেটা আমাদের বেসিক রিকোয়ারমেন্ট, যেরকম একটা মানুষের বাঁচতে হলে তার জলের ব্যবস্থা, তার বিদ্যুতের মানে ইলেকট্রিসিটির কী ব্যবস্থা আছে, রাস্তাঘাটের কী ব্যবস্থা আছে।

0: স্বাস্থ্য নিয়ে, মানে হেলথ নিয়ে কি, আবার স্যানিটেশন নিয়ে কি ব্যবস্থাগুলো আছে, এগুলো একদম টপ মোস্ট প্রায়োরিটিতে একটা প্রধানের কাজ থাকে। সেটা জনগণের কাছ থেকে কতটা অপটিমাম লেভেল অবধি আমরা পাচ্ছি বা দিতে পারছি, বা সরকার যে বেনিফিটগুলো দিচ্ছে কীভাবে আমরা গ্রাস রুটে প্রত্যেকটা নাগরিকের কাছে বা ঘরে পৌঁছাতে পারি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি মেন অবজেক্টিভ একটা প্রধানের। আর সেটা নিয়ে গ্রাম অঞ্চলে প্রধানের খুব বড়
1: মানে বলা
0: একটা
1: যেতে পারে
0: দায়িত্ব।
1: গ্রামের প্রত্যেকটা দায়িত্ব আপনাদের
0: রাইট রাইট,
1: পঞ্চায়েতের
0: একদম
1: কাছে
0: একদম
1: থাকে।
0: একদম একদম। দেখুন অ্যাকচুয়ালি কী হয়, ভগবান শ্রীকৃষ্ণ বা আমরা যাকেই মানি, তারাও কিন্তু সবাইকে স্যাটিসফাইড করতে পারেনি, বাট 100% চেষ্টা একটা নেতা
1: চেষ্টা করা
0: বা
1: যেতে
0: একটা
1: পারে।
0: লিডারের, একটা ভিলেজের, সে শুধু প্রধান না, একটা ওয়ার্ড মেম্বার বলুন, সমিতি বলুন, মানে
1: সবারই দায়িত্ব
0: জনপ্রতিনিধির একটা
1: থাকে।
0: দায়িত্ব থাকে যে মানুষকে সৎ প্রতিশত কীভাবে তার মনোকামনা বা তার যেটা লিগ্যাল রাইটস, অধিকারটা কীভাবে দিতে পারে, সের জন্য চেষ্টা থাকার দরকার থাকে। সেটাই আমরা চেষ্টা করে আছি।
1: আপনার পঞ্চায়েতের প্রধান উন্নয়নের যে দিকগুলো সেগুলো কি কি?
0: দেখুন বর্তমানে আমরা যেরকম, আমি আমার পঞ্চায়েত পুরো রামনগর গ্রামবাসীর আশীর্বাদে 2022 যখন আমরা আমাদের দায়িত্বটা গ্রহণ করি তাদের আশীর্বাদে, তো আমাদের কাছে অনেক বড় চ্যালেঞ্জ ছিল, আমাদের রাস্তাঘাটটা খুব খারাপ ছিল, তারপরে পেয়জলের যে ব্যবস্থাটা, অনেক কিছু পেন্ডিং ওয়ার্ক ছিল যেটা করোনা কারণে কোনো আগের কোনো কারণে হয়নি। তো আমরা গভর্নমেন্টের সঙ্গে আর বিশেষ করে আমাদের আন্ডামান নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আমরা গত 2022 থেকে 24 অবধি নিরন্তর চেষ্টা করার ফলে আজকে রামনগর আপনি যখনই ঢুকবেন 70% আমাদের যে রোড কানেক্টিভিটি, যেটা পেয়জলের সমস্যা ছিল, জলের একটা মার্টিন লাখ একটা ডাগওয়েল, একটা অনেক বড় একটা 2 কোটি টাকার প্রজেক্ট, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার যেটা ফেলে দেওয়া একটা প্রজেক্ট ছিল, যেটা হয়নি, ইনকমপ্লিট ছিল, সেটা কমপ্লিট করেছি। সঙ্গে সঙ্গে আমাদের BSNL, যেটা আমাদের কানেক্টিভিটি, যেটা আমাদের যুব সমাজের জন্য, বিদ্যার্থীর জন্য দরকার আছে, সেটা অনেকটা কাজ করেছি আমরা। প্লাস সঙ্গে সঙ্গে আমাদের যেটা কোনো হেলথ ফ্যাসিলিটিস, এখন আন্দামান নিকোবর অনেক চ্যালেঞ্জেস আছে এইসব দিক থেকে, বাট রামনগরের 2টো সাব সেন্টার আছে যেখানে মানুষের বেসিক যেটা রিকোয়ারমেন্ট সেটা আমরা ওষুধ মাত্রা দিয়ে, মানে এমার্জেন্সিতে কিছু আমরা সেটা সাহায্য করার চেষ্টা করছি। তো মোটামুটি বেসিক রিকোয়ারমেন্টে আমরা আজকে দিনে 100% তো বলবো না, বাট 70% আমাদের রামনগরে ডেভেলপ হয়েছে। আগামী দিনে আরও যেটা আছে 30% বাকি আছে, সেটা আমাদের গ্রামবাসীর মাধ্যমে যে আগামী নির্বাচনে যারা আসবে তারা অবশ্যই যদি চেষ্টা করে কমপ্লিট করতে পারবে।
1: আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাই। পঞ্চায়েত কিভাবে স্থানীয় বাসিন্দাদের সমস্যা চিহ্নিত করে এবং কিভাবে সমাধান করে?
0: দেখুন সবচেয়ে প্রথমে তো যদি সরকারের গাইডলাইন্স হিসাবে দেখি, আমাদের বছরে 4টা মানে গ্রামসভা হয়, অক্টোবর, 2 অক্টোবর গান্ধী জয়ন্তী থেকে শুরু হয়, সেটা জানুয়ারি ফেব্রুয়ারি অবধি চলে। তো ফার্স্ট একটা গ্রামসভা হয়েছে আমাদের, একদম মেরুদণ্ড, মানে গ্রামসভাটায় প্রত্যেকটা গ্রামবাসী, তাদের পরিবার থেকে লোক আসে। সেই গ্রামসভায় আপনার বিভিন্ন ধরনের, ধরুন জলের সমস্যা হলো, রাস্তার সমস্যা হলো, বা কারো কোনো ধরনের যে সরকারি স্কিমগুলো আছে, যেরকম আপনার সরকারের যেরকম প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রোগ্রাম আছে যুবকদের, মুদ্রা লোনের ব্যবস্থা আছে, তো ডিফারেন্ট কাইন্ড প্রধানমন্ত্রী আবাস যোজনাগুলো আছে, এসব নিয়ে যদি কারো কোনো ধরনের যদি কোশ্চেন থাকে বা কোনো ধরনের অধিকার নিয়ে কথাবার্তা বলতে হয়, তাহলে গ্রামসভা আছে। তাছাড়া আমাদের ডিফারেন্ট টাইমস আমাদের এখানে ওয়ার্ডসভা হয়, বালসভা হয়, মহিলা সভা হয়, তো একটা প্ল্যাটফর্ম জায়গা সবাই পাচ্ছে পাবলিক, যেখানে আমাদের লোকে যত পাবলিক আছে তারা এসে প্রধানের সঙ্গে কথা বলতে পারে, তাদের ওয়ার্ড মেম্বারের থ্রুতে প্রধানকে জানাতে পারে, বা প্রধানরা তারপরে কী করে এগুলো নিয়ে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ যে লাইন ডিপার্টমেন্ট, ধরুন যদি আপনার কোনো ইলেকট্রিসিটির কোনো একটা প্রবলেম হলো, তো ওটা কী করে আমাদের কাছে জানানোর পরে আমরা সেটা কনসার্ন যেই অফিসার থাকে তাদের সঙ্গে কানেক্ট করে দিই, যাতে লোকের সমস্যাটা সমাধান জলদি হয়ে যায়। অ্যাকচুয়ালি যে কোনো সমস্যা মানে কি, ছোটো মোটো যদি বিষয় থাকে পঞ্চায়েতে সবার দরকার নেই, প্রত্যেক বছরে খাস করে যেটা দশমনীয় কাজ হয়, মানে যেটা পাবলিক পুরো গ্রাম নিয়ে যেটা কাজ হয়, যেমন কোথায় রাস্তা হতে হবে, কোথায় একটা আপনার পুষ্করিণী হতে হবে, কোথায় জলের ব্যবস্থাগুলো করতে হবে, সেই সব একটা প্ল্যান, অ্যাকশান প্ল্যান, যেটা বছরে যেটা অ্যাকশান প্ল্যান, মানে ধরুন 2026 আছি, আগামী 2027-26 মানে 26-27 কী কাজটা করতে হবে, সেটা ডিফারেন্ট কাইন্ড অফ ডিমান্ড থাকে, কিন্তু সবগুলো তো সম্ভব না,
1: ফুলফিল করা,
0: কারণ কি আমাদের ফান্ড কনস্ট্রেন্ট থাকে, আমাদের পপুলেশন ইন্ডেক্স হিসাবে যেহেতু রামনগর অনেক ছোট ছোট গ্রাম, তো সেই হিসাবে আমাদের কাছে ফান্ড লিমিটেড থাকে, বাট ওই লিমিটেডের মধ্যে প্রায়োরিটি কাজ কোনটা আছে, কোনটা করলে পরে এখন যেটা এমার্জেন্সি আছে, প্রায়োরিটি আছে, সেই হিসাবে আমরা কাজগুলোকে গ্রাম সভায় নিয়ে, ওয়ার্ড সভায় নিয়ে তারপরে ওটাকে প্ল্যানে আমরা ইনপুট দিই, তারপরেই প্ল্যানে যাওয়ার পরে সরকারের যে গাইডলাইন্স আছে, SOPs আছে, সেই প্রসিজার হিসাব ফলো করে তারপরে সরকারের টাকা থেকে এই কাজগুলো করা হয়।
1: আচ্ছা, পরের প্রশ্ন, আপনার পঞ্চায়েতের বর্তমানে কোন কোন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তব?

0: পাইতে হচ্ছে।
1: দেখুন, আজকে শুধু রামনগর না, পুরো আন্ডামান নিকোবর দ্বীপপুঞ্জে যে কোনোই পঞ্চায়েতে সরকারের বিভিন্ন ধরনের যে স্কিমগুলো আছে, যেরকম রোড কানেকটিভিটি যেটা কথা বললাম, আজকে আমাদের রামনগরে 9 কোটি টাকার কাজ হয়েছে, সেটা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার জন্য হয়েছে। স্কিমটা না থাকলে হয়তো এতটা ফান্ড আমাদের আন্ডামান ইউটি বাজেট থেকে আসা সম্ভব ছিল না। তারপরে আপনার আয়ুষ্মান ভারতের স্কিমে, যেটা মানুষকে যে 5 লাখ টাকা অবধি যে ফ্যাসিলিটিস প্রোভাইড করা হয় ট্রিটমেন্টের জন্য, আয়ুষ্মান ভারত স্কিমের জন্য সবাইকে রেজিস্টার করা হয়েছে। ডিএনআরএল মানে কি, আমাদের ওমেন এম্পাওয়ারমেন্ট, মায়েদের কীভাবে আরও শক্ত করা হোক, মহিলা সশক্তিকরণ যেটা যোজনার জন্য ডিএনআরএলএমের মাধ্যমে সেলফ হেল্প গ্রুপকে তাদের, আমাদের গ্রামে আজকের দিনে 16টা সেলফ হেল্প গ্রুপ আছে, মানে 16×10 160 ফ্যামিলির মধ্যে আমাদের সেলফ হেল্প গ্রুপগুলো আছে। সেই মাধ্যমে মহিলাদের জন্য মোবাইল শপের আমরা নতুনই করেছি, মানে ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে টাই আপ করে, যাতে তাদের কিছু সেলফ এমপ্লয়মেন্ট তৈরি হয়। ডিফারেন্ট কাইন্ড অফ ইউথদের জন্য স্কিল ডেভেলপমেন্টের, যেমন দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা হয়ে গেল, প্রধানমন্ত্রী গ্রামীণ এমপ্লয়মেন্ট গ্যারেন্টি প্রজেক্ট ইউথদের জন্য, প্লাস মুদ্রা লোন, তো এই আরও বিভিন্ন ধরনের স্কিম
0: সব
1: আছে।
0: গভর্নমেন্ট পলিসি,
1: হ্যাঁ, পলিসিগুলো এটা প্রত্যেক গ্রামেই আপনার ইমপ্লিমেন্ট হচ্ছে, শুধু রামনগর না। আর এটার যতটা বেনিফিট নিচ্ছে পাবলিক সেটা সেই হিসেবে, কারণ কি, সরকার তো সবাইকে রোজগার দিতে পারবে না, তো নিজের
0: এক্স্যাক্টলি
1: সেলফ এমপ্লয়মেন্টের তো কিছু আছে, সেই জন্য ডিফারেন্ট কাইন্ড অফ অল কাইন্ড অফ যে স্কিমগুলো আছে সেগুলো শুধু রামনগর না, পুরো আন্ডামান নিকোবর সব পঞ্চায়েতে
0: মানে
1: ইমপ্লিমেন্ট হচ্ছে।
0: প্রত্যেকটা ভিলেজ
1: রাইট,
0: এরিয়াতেই পাওয়া যাচ্ছে। আপনাকে এর ভিত্তিতেই আমি একটা প্রশ্ন করি, শিক্ষিত ও সমাজের প্রতি দায়বদ্ধ যুবকদের অংশগ্রহণ কি গ্রাম স্তরের রাজনীতিতে নতুন চিন্তাধারা বা নতুন পদ্ধতি আনতে পারে?
1: দেখুন, এটা অনেক অনেক বেশি, মানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটা আপনি করেছেন। ফার্স্ট কথা তো, আমাদের আন্দামানে যেহেতু আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের আছি, মানে যেরকম মেনল্যান্ড স্টেট গভর্নমেন্ট, ওখানে একটা পলিটিক্যাল ক্যারিয়ার আছে, মানে আমি যদি একটা প্রধান হই, তারপরে এমএলএ হব, তারপরে এমপি হব, তারপরে চিফ মিনিস্টার হব, তো আমাদের আন্দামান নিকোবরে যারা শিক্ষিত যুবক, তারা কিন্তু পলিটিক্সটাকে মনে করে যে এটা আমাদের লাইফ কোনো সেভিং জায়গা না, আর আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বাট আমি যেটা ফিল করছি যে আমাদের বর্তমানে আন্দামানের যতগুলো চ্যালেঞ্জেস আছে গ্রাম স্তর থেকে, যদি, কারণ কি আজকাল দিন শিক্ষিত সমাজ বেড়ে যাচ্ছে, আর আমাদের আজকাল কম্পিউটারাইজ হয়ে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, তো আমাদের গ্রাম পঞ্চায়েতে গ্রাম অঞ্চলেও একটা সাধারণ ওয়ার্ড মেম্বার যদি অ্যাটলিস্ট একটা মিনিমাম পড়াশোনা, মানে সে কী গভর্নমেন্ট কী পেপার পাঠিয়েছে, কী স্কিমটা পাঠিয়েছে, সেটা যদি নিজে না জানে, তাহলে কিন্তু সে নিজের ভোটারদের কিন্তু বোঝাতে পারবেন না। তো এটা শিক্ষিত সমাজকে আমি আহ্বান করব, আপনার এই আজকে অল ইন্ডিয়া রেডিওর ইন্টারভিউর থ্রুতে, যে শিক্ষিত সমাজ, সবাই তো চাকরি করছে না, কেউ নিজের ব্যবসা করছে, কেউ সেলফ এমপ্লয়মেন্ট করছে, সমাজের কাজে আসার জন্য সেবা ভাবনা যদি কারো থাকে, সে অবশ্যই এই পলিটিক্সে আসুক, আর গ্রাম অঞ্চল থেকে শুরু করুক। কারণ কি, গ্রাম অঞ্চলে যদি শিক্ষিত সমাজে যদি ওয়ার্ড মেম্বার শিক্ষিত থাকে, প্রধান শিক্ষিত থাকে, তাহলে গভর্নমেন্টের সঙ্গে যে টাই আপটা, কী কী চ্যালেঞ্জেস আসছে, গ্রাম শিক্ষিত হওয়ার, গ্রাম তো সবাই আজকাল শিক্ষিত আছে, কিন্তু একটা অর্গানাইজেশন, একটা পঞ্চায়েতকে আজকের দিনে যদি চালাতে হয়, তাহলে দেখুন আমাদের গুরুজন ব্যক্তি আছে যারা, তাদেরও অনেক দরকার আছে, কিন্তু তার সঙ্গে আজকে আপনি আন্দামান নিকোবরের ডেটা বের করে দেখুন, ম্যাক্সিমাম দেখবেন আমাদের বয়স্ক লোক আছে, যুবক সমাজ মানে আমাদের বয়সের লোক খুব কম আছে পিআরআইতে বা ভিলেজ পলিটিক্সে। শিক্ষিত ছেলে মেয়ে আসা অনেক দরকার, যাতে সরকারের সঙ্গে প্রপারভাবে টাই আপ করে তাদের মার্গদর্শনের সঙ্গে নিয়ে কীভাবে ছোটো ছোটো চ্যালেঞ্জেস আছে সেগুলোকে কমপ্লিট করতে পারে, আর সরকারের যে স্কিমগুলো সেটা সত্যিকারের যে স্কিমের কী বেনিফিটটা সেটা যেন গ্রাস রুট অবধি পৌঁছাতে পারে, এর জন্য শিক্ষিত সমাজ অনেক দরকার।
0: আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগছে যে এখন পরিস্থিতি এমন যে শিক্ষক যুবকদের বা যুবতীদের নিয়ে আলোচনা করা এবং তাদের মেন্টালিটি বোঝা, সেটার জন্য যে গ্রামাঞ্চলেও আপনারা বিকাশ ঘটাচ্ছেন, এটা এক বড় প্রভাব বলা যেতে পারে। পরিচ্ছন্নতা বা বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে আপনার পঞ্চায়েত কী কী পদক্ষেপ নিচ্ছে?
1: দেখুন, আপনাকে একটা জিনিস বলছি, আপনি যদি 2014 আগে আন্দামান নিকোবরকে পোর্টল্যান্ড সিটিকে যদি দেখতেন, তাহলে কিন্তু আপনি দেখতে পারতেন যে আপনার রাস্তাঘাটের কী অবস্থা ছিল, মানে আশেপাশে এত নোংরা ছিল। তো আমাদের দেশের রাজস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি যখন এসেছে, তারপর থেকে যে এই স্বচ্ছ ভারত মিশনটা যেটা লাগু করলো, এই লাগু করার ফলে কিন্তু আমাদের শুধু আজকে সিটি না, পুরো গ্রাম অঞ্চল, তার মধ্যে রামনগরও স্বচ্ছ ভারত মিশনের থ্রুতে আমাদের গ্রামে পরিচ্ছন্নতার জন্য একটা স্যানিটেশন, মানে ডোর টু ডোর একটা ওয়েস্ট কালেকশন হয়, ড্রাই ওয়েস্ট কালেকশন হয়, ওয়েট কালেকশন তো গ্রাম অঞ্চলে দরকার পড়ে না, কারণ কি সবাই ওখানে কিষাণ আমাদের রয়েছে, যেগুলো রিসাইকেল করা যায় সেগুলো আমাদের পঞ্চায়েত ডোর টু ডোর কালেকশন করছে। হ্যাঁ, এটা ঠিক, কালেকশনটা মানে প্রত্যেক দিনের জায়গায় আমরা এখন উইকলি করছি, কারণ কি ফান্ড কনস্ট্রেন্ট আছে, সরকার থেকে ফান্ডটা লিমিটেড আছে, তো আমাদের কাছে একটা যেহেতু

0: তো ব্যাকওয়ার্ড এরিয়া, শুধু স্যানিটেশনের কাজ হয় না, ওই স্যানিটেশন লেবার থেকে বিভিন্ন ধরনের কখনো রাস্তা খারাপ হয়ে গেল, কখনো কোথায় জঙ্গল পড়ে গেল, তো ডিফারেন্ট কাইন্ড অফ কাজগুলো করা হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মাঝে মাঝে আমরা বিচ ক্লিনিং, আমাদের ওখানে রামনগরের একটা বিউটিফুল বিচ আছে যেটা আমাদের একটা ভবিষ্যৎ, রামনগরের ট্যুরিজম, ভিলেজ ট্যুরিজমের জন্য সেগ্রিগেশন একটা করা হচ্ছে, ডোর টু ডোর ওয়েস্ট কালেকশন হচ্ছে, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যাওয়ারনেস করছি, প্লাস লোকেদের জাগরুক করছি যে আপনারা, সেটা তো শুধু পঞ্চায়েতের দায়িত্ব না, নিজের গ্রাম মানেও তো একটা নিজের পরিবার, তো সেটা
1: মানে স্বচ্ছ ভারত প্রকল্পে,
0: হ্যাঁ হ্যাঁ স্বচ্ছ ভারত প্রকল্পে এটা টোটালি ভালো হয়ে যাচ্ছে, আর এটা লোক এত আজকের দিনে অ্যাওয়ার হয়ে গেছে যে এটা আমাদের বলার দরকার হয় না, লোক খুব জাগরুক, আর এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা অনেক যথেষ্ট সাথ দিচ্ছে পুরো গ্রামকে পরিষ্কার রাখার জন্য।
1: স্যার, স্বাস্থ্য পরিষেবা ও জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে আপনার পঞ্চায়েতের ভূমিকা কি?
0: দেখুন, স্বাস্থ্য মানে হেলথ ফ্যাসিলিটিসের জন্য আমাদের ডিগলিপুরে কিছু আমাদের এখন অ্যাডমিনিস্ট্রেটিভ লুফল আছে, যেই কারণে আমরা ওই লেভেলে ফ্যাসিলিটিসটা দিতে পারছি না, কারণ কি হেলথ তো আর আমরা প্রধান পঞ্চায়েত মিলে দিতে পারবো না, সেটা একটা ডক্টর বা একটা হেলথ অ্যাডমিনিস্ট্রেশনেরই আছে। বাট তাও যতটুকু আমরা পারি, যেরকম সময় সময়তে প্রত্যেক 2-3 মাস পরে আমরা হেলথ ক্যাম্প অর্গানাইজ করছি, যেরকম আমাদের ওখানে আন্দামান যেটা ফিভার যেটাকে বলা হয়, ওর জন্য আমরা ডিফারেন্ট টাইম ডক্টরদের সঙ্গে কানেক্ট করে, পিএসসি কালীঘাট, সিএসসি ডিগলিপুর সঙ্গে কানেক্ট করে আমরা ডিফারেন্ট কাইন্ড অফ ভ্যাকসিনেশন বা যেটা প্রায়র মেডিসিনগুলো থাকে ওগুলো আমরা ডিস্ট্রিবিউশন করছি। আর আমাদের রামনগরে 2টো সাবসেন্টার আছে, তার মধ্যে একটা সাবসেন্টার সবসময় থাকে, আর একটা সাবসেন্টার এখন টাইম বাউন্ডে চলছে, কারণ কি ডিপার্টমেন্ট অফ হেলথের কাছে ম্যান পাওয়ার শর্টেজ আছে। তা সত্ত্বেও এত চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও আমরা সবসময় চেষ্টা করি যে নর্মাল আমরা অ্যাওয়ারনেস হেলথ ক্যাম্প, সিনিয়র সিটিজেন যদি কেউ আসতে না পারছে মেডিকেলে, লোকাল অফিসারদের সঙ্গে ডক্টরের সঙ্গে টাই আপ করে তাদের ঘরে ঘরে গিয়ে আমরা ওষুধটা দেওয়ার চেষ্টা করছি। এটা স্পেশালি যারা ডিজেবল সিটিজেন, স্পেশাল সিটিজেন, তাদের জন্য করছি। তো হেলথ ফ্যাসিলিটিসটার জন্য আমাদের কাছে এখন শুধু রামনগরে না, পুরো আন্দামান নিকোর একটু চ্যালেঞ্জিং আছে, বাট তা সত্ত্বেও আমাদের লিমিটেড থেকে যতটুকু ভালো করার চেষ্টা করছি আমরা সেটা করে যাচ্ছি।
1: পঞ্চায়েতে সিনিয়র সিটিজেনদের জন্য আপনারা কি প্রকল্প করছেন?
0: দেখুন, সিনিয়র সিটিজেনের জন্য ভারত সরকারের মাধ্যমে একটা সিনিয়র সিটিজেন পেনশনের ব্যবস্থা আছে, তো এটা আমাদের খুব গর্বের বিষয় যে আমরা আসার পরে যত সিনিয়র সিটিজেন আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে তাদের পেনশনের যে সুবিধা, তার জন্য, কারণ কি আজকাল ওই বললাম যে অনলাইন আমাদের দিন এসে গেছে, তো বয়স্ক লোকের অতটাও অনলাইনে জিনিসটা বোঝে না, তো আমরা আমাদের ওয়ার্ড মেম্বার, আমাদের সমিতি বলুন, আমরা সবাই চেষ্টা করি যে সেই লোকটা যাতে অফিস আদালতে গিয়ে ঘুরে ঘুরে যাতে সময়টা নষ্ট না করে, তার স্বাস্থ্যের একটা ম্যাটার, তাদেরকে সাহায্য করা, তাদের ফর্মটা কিভাবে ভরে, কোন অফিসারের সঙ্গে কথা বলে তাদের সেই পেনশনের সুবিধাটা করা, সের জন্য আমরা সবসময় আগে থাকি। আর এটা আমাদের জন্য একটা অনেক বড় বিষয় যে আমরা অনেকটাই ওখানে কমপ্লিট করেছি, 200-র উপরে সিনিয়র সিটিজেন আজকের দিনে পেনশন পাচ্ছে রামনগরে।
1: আচ্ছা, বা খুব ভালো পদক্ষেপ আপনাদের জন্য এটা। স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য আপনি কি কি পদক্ষেপ নিচ্ছেন?
0: ইনকাম সোর্স যদি বলি, আমরা আমাদের ওখানে এখন আছে রুরাল ট্যুরিজমটা, মানে ভিলেজ ট্যুরিজম। তো ট্যুরিজম একটা জিনিস, এমন একটা জায়গা যেটা আমি পঞ্চায়েত প্রধান বা আমাদের শুধু পঞ্চায়েত প্রধান থেকে হবে না, এটা ওভারঅল একটা সবার সাপোর্ট দরকার আছে। আর আজকের দিনে আমাদের রামনগরটাকে ব্লু ফ্ল্যাগশিপ একটা বিচ, যেটা রামনগর বিচটা আছে, ওটা ব্লু ফ্ল্যাগশিপের সার্টিফিকেশন চলছে, যে কারণে কি হবে, ইন্টারন্যাশনাল লেভেল ওটার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। আর আমাদের দেখুন, আপনি হ্যাভলক নীল বলুন, সব জায়গায় কিন্তু একটা আর্টিফিশিয়াল ট্যুরিজম আজকের দিনে আছে, তো আমাদের প্রত্যেকজনের একটা ফোকাস রয়েছে যেটা ইকো ট্যুরিজম, মানে মানুষ কিন্তু নেচার দেখতে চায়, তো কস্টলি ট্যুরিজম ওটা হয়, স্লো প্রোগ্রেস হয় বাট এটা লং লাস্টিং। যদি আমি হুটনাট করে একদম কনক্রিটিং বগেরা সব করে দিই, আমাদের নেচার যদি না থাকে, কারণ কি কনক্রিটিং স্ট্রাকচার মেনল্যান্ডে আপনার ভরপুর রয়েছে, আমরা এখানে চাচ্ছি যে নেচারটাকে কীভাবে দেখা যাবে, বাইরের লোক এসে নেচারটা দেখবে, তার জন্য সময় লাগবে, এটা স্লো প্রোগ্রেস বাট এটা লং লাস্টিং প্রোগ্রেস। তো আমরা ইকো ফ্রেন্ডলি ট্যুরিজমকে ডেভেলপ করার চেষ্টা করছি, যেরকম আপনাকে বললাম যে এতদিন সাগরপাড়ে মানে আমাদের রামনগর বিচে কোনো দোকান ছিল না, তো যেহেতু একটা রিজার্ভ ফরেস্ট, তার ডিফারেন্ট কাইন্ড অফ কন্ডিশন আছে, তা সত্ত্বেও এখন ছোটোমোটো হালকা কিছু ইনকাম সোর্সের জন্য তাদের একটা 10টা মোবাইল শপের আমরা আয়োজন করেছি, সেটা যদি আমরা রাখতে পারি ভবিষ্যতে হয়তো মানে আগামী দিনে আরও বেশি ভালো উন্নত হবে। আর সরকারের সঙ্গে, ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে টাই আপ করে আমরা কীভাবে ইকো ফ্রেন্ডলি ট্যুরিজমটাকে ডেভেলপ করা হয়, যেরকম রামনগর এখন আপনি যদি যান, আপনি নভেম্বর ডিসেম্বর যদি যান, যেটা আমাদের মানে কচ্ছপ ট্যুরিজম, ট্যুরিজম যেটাকে টার্টল নেস্টিং বাগার ওখানে হয়, ওটা অনেক বড় একটা অ্যাট্রাকশন পয়েন্ট, তো আমাদের ওটা নেচারকে সুরক্ষিত রাখতে হবে, সঙ্গে সঙ্গে আমাদের ট্যুরিজমটাও বাড়াতে হবে, আর সের জন্য
1: কর্মসংস্থান
0: বাড়বে, আর সের জন্য কিন্তু সময় লাগবে, আমাদের সবারই একসঙ্গে সাথ লাগবে, কারণ কি একটা ভিলেজ ট্যুরিজমকে বাড়ানোর জন্য আমাদের বিহেভিয়ার, আমাদের কথাবার্তা, আমাদের কালচারাল হেরিটেজটা কী আছে, যেরকম আমাদের ওখানে রাঞ্চি কমিউনিটি আর বাঙালি কমিউনিটি আছে, তো আমাদের যাতে

0: মানুষের ডিফারেন্ট কাইন্ড অফ একটা ফিল রামনগর গেলে পরে পায়। তো এটা
1: এক্স্যাক্টলি,
0: খুব ভালো একটা আইডিয়া, আর ভিলেজ ট্যুরিজমটা আগামী দিনে বাড়বে। আমি এটা বলতে পারছি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে রামনগরের পরিচয়টা চেঞ্জ হবে, কিন্তু সের জন্য আমাদের সময় দিতে হবে আর ট্যুরিজমটা আমাদের বিহেভিয়ারে আনতে হবে, তবে গিয়ে বলবে হ্যাঁ রামনগর গেছিলাম, ওখানে লোক ভালো, ওখানের পরিবেশটা ভালো, তোমরাও গিয়ে আসো, একটা শান্তি পাবে, সেফ সিকিউরটাও ফিল
1: একদম
0: করতে
1: ঠিক
0: হবে।
1: বলেছেন। মানে আমার এখন এতক্ষণ সাক্ষাৎকার নেওয়ার পরে মনে হলো যে যুব সমাজের পক্ষ থেকে আপনি নতুন যুব পঞ্চায়েত প্রধান হিসেবে বেশ অনেক কাজেই এগিয়ে রয়েছেন। আশা রাখবো আরও অনেক ভালো ভালো কাজ করবেন গ্রামের জন্য, যাতে গ্রামের উন্নয়ন হয়।
0: একদম একদম।
1: শেষ প্রশ্নের দিকে চলে আসি, আপনার পঞ্চায়েতের মানুষের উদ্দেশ্যে বা আজকে যে শ্রোতা বন্ধুরা আমাদের শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে?
0: দেখুন, সবচেয়ে প্রথমে তো আমি আজকে আপনাদের সঙ্গে এখানে বসে কথা বলছি, এটা কিন্তু আমার ভাগ্যের জোরে পাইনি, এটা পেয়েছি আমাদের যারা আমাদের ভোটার, মানে একটা লিডারকে সে তৈরি করে কিন্তু তাদের ভোটার, আর
1: একদম
0: একটা লিডারকে ক্রিয়েট যদি ভোটার করতে পারে, আর তাকে ভ্যানিশও কিন্তু ভোটার করতে পারে। তো সবচেয়ে প্রথমে তো আমি আমার রামনগর গ্রামবাসীকে অনেক অনেক মাথা নত করে ধন্যবাদ দেব যে তারা আমাকে প্রধান বানিয়েছে, সেই কারণে কিন্তু আজকে আপনাদের এখানে স্টুডিওতে বসে আমি দুটো কথা আপনার সঙ্গে বলতে পারছি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এটাও ঠিক যে মানুষের যদি 10টা আশা থাকে, 10টা আশা তো পূর্ণ করা যায়
1: একদমই
0: না,
1: হয় না।
0: বাট এটা অবশ্যই যে আমরা রামনগরটাকে কীভাবে আগে নেওয়া যেতে পারে, রামনগরের নামটা কীভাবে আগে ভালো হতে পারে, সের জন্য সবসময় আমরা চেষ্টা করেছি, আগামীতেও চেষ্টা করব। আর পুরো আন্দামান নিকোবর আইল্যান্ডকে আমি একটা জিনিস মানে আপনাদের মাধ্যমে বলতে চাবো যে যুবক সমাজকে যারা শিক্ষিত তাদের গ্রাম অঞ্চল থেকেই রাজনীতিতে তাদের সাথ দেওয়া দরকার, কারণ কি আমাদের মতন যদি ছেলেরা যদি রাজনীতিতে আসে আর গুরুজন ব্যক্তি যদি আশীর্বাদ সঙ্গে থাকে, তাহলে সেই সমাজটাকে চেঞ্জ করতে পরিবর্তন করতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, তবে আমরা যেহেতু আমরা যুবক তো আমাদের একটু হট ব্লাড থাকে, আমরা ডিসিশনটা খুব জলদি নিয়ে নিই, তো সেটাকে গাইড করার জন্য আমাদের সিনিয়র লিডার্স আর গ্রাম পঞ্চায়েতে যারা বয়স্ক লোক আছে তাদের আশীর্বাদ ছাড়া কিন্তু যুব সমাজ তারা আগে যাবে না। তাদের লাইফের এক্সপিরিয়েন্স, আমাদের বর্তমানে যেটা কম্পিউটারাইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে দুনিয়াটাকে যদি আমরা কম্বাইন করি, তাহলে শুধু ভিলেজ না, পুরো দ্বীপপুঞ্জে একটা বড় পরিবর্তন আসবে, বড় বড় যে চ্যালেঞ্জেসগুলো সবাই কিন্তু একসঙ্গেই আমরা করতে পারবো। আর সের জন্যই আজকের মাধ্যমে আমি আগামী যেহেতু আগামী 2027-এ পঞ্চায়েত ইলেকশন আসছে, আমি চাই যে আগামীতে এই স্টুডিওতে আপনার কাছে এত লোক থাকুক আমাদের মতন যুবক নেতারা যারা ভালো ভালো কাজ করবে, আর তাদের আপনি এরকম সাক্ষাৎকারভাবে নেবেন যাতে আন্দামান একটা নতুন পরিবর্তন আসুক। আগামী দিনে গ্রাম অঞ্চলে যারা শিক্ষিত প্লাস যারা হাইলি এক্সপিরিয়েন্সড, মানে শুধু শিক্ষিত হলেই যে সে রাজনেতাগিরি করতে পারবে সেটাও পসিবল না, বাট ম্যাক্সিমাম যেটা যুব সমাজকে আমরা সাপোর্ট করতে পারি, তাদের আগে বাড়াতে পারি, যাতে তারা যেন তাদের এডুকেশনটাকে গ্রামের বিকাশের জন্য আনতে পারে, পুরো আন্দামান নিকোবর একটা বড় ভালো পরিবর্তন আসবে।
1: অনেক অনেক ধন্যবাদ। আজকে আকাশবাণীর তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। আপনার আগামী পথচলা যেন সুন্দর হয়।
0: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।

আজকের দিনটির গুরুত্ব। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1898 সালের 23 জুলাই বীরভূম জেলার লাভপুরে জন্মগ্রহণ করেন। তার পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতা প্রভাবতী দেবী। আজকের দিনে 1971 সালে 14 সেপ্টেম্বর তিনি পরলোক গমন করেন। তার মৃত্যুবার্ষিকীতে তাকে সশ্রদ্ধ প্রণাম। তিনি ছোটবেলা থেকেই সাহিত্য ও সমাজ জীবনের প্রতি গভীর আগ্রহী ছিলেন। তার সাহিত্যকর্মে বাংলার মাটি, মানুষ, গ্রামীণ সমাজ, মানুষের জীবন সংগ্রাম, প্রেম, দুঃখ, বেদনা এবং সামাজিক পরিবর্তনের এক জীবন্ত ছবি ফুটে উঠেছে। স্বাধীনতা আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের কারণে কারাবরণও করেন। 1931 সালে প্রকাশিত চৈতালি ঘূর্ণি উপন্যাসের মাধ্যমে তিনি সাহিত্য জগতে বিশেষ পরিচিতি লাভ করেন। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, পঞ্চগ্রাম, কবি, হাসুলি বাকের উপকথা, আরোগ্য নিকেতন প্রভৃতি উপন্যাস বহুল প্রচলিত। তার অসামান্য সাহিত্য কৃতির স্বীকৃতিস্বরূপ তিনি রবীন্দ্র পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার এবং জ্ঞানপীঠ পুরস্কার সহ

বহু সম্মানে ভূষিত হন। বাংলা সাহিত্যে তার অবদান তাকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। এক মহান সাহিত্যিকের জীবনাবসান বাংলা সাহিত্যের জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করা মানে শুধু একজন সাহিত্যিককে স্মরণ করা নয়, বরং বাংলার মাটি ও মানুষের জীবনকে, যিনি সাহিত্যে অমর হয়ে তুলেছেন, সেই মহান স্রষ্টাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা।

वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव शुभ कार्येषु सर्वदा। आज गणेश चतुर्थी, आज भगवान श्री गणेशेर आराधना एवं आशीर्वाद ग्रहणेर उद्देश्ये आमादेर घरे घरे ओ विभिन्न पैंडेले श्री गणेश चतुर्थीर विशेष अनुष्ठान पालित होच्छे। हे गणपति बाप्पा, आमादेर जीवनेर समस्त अशुभ ও বাধা দূর করে জ্ঞান, শান্তি, সমৃদ্ধি ও আনন্দে ভরিয়ে দাও। আজকের দিনটি শুধুমাত্র একটি উৎসবের দিন নয়, এটি নতুন সূচনা, জ্ঞান, বুদ্ধি, শুভবোধ ও মঙ্গলের প্রতীক। পুরাণের পাতায় কথিত আছে, একদিন দেবী পার্বতী নিজের দেহের হলুদ মাটি দিয়ে এক পুত্রের সৃষ্টি করেন এবং তাকে নিজের দ্বার রক্ষার জন্য দায়িত্ব দেন। দেবীর আদেশে সেই বালক কাউকেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। ঠিক সেই সময় উপস্থিত হন মহাদেব শিব এবং মায়ের আদেশ পালন করতে গিয়ে সেই বালক মহাদেবকেও বাধা দেন। শুরু হয় সংঘর্ষ। ক্রোধের বশে মহাদেব ত্রিশূলের আঘাতে গণেশের মস্তক বিচ্ছিন্ন করেন। পুত্রের এই পরিণতি দেখে দেবী পার্বতী অত্যন্ত ক্রুদ্ধ ও শোকাহত হন। তখন দেবতাদের অনুরোধে মহাদেব গণেশকে পুনরুজ্জীবন দেওয়ার প্রতিশ্রুতি দেন। নির্দেশ দেওয়া হয় যে প্রাণীর মাথা প্রথমে পাওয়া যাবে, তার মস্তক নিয়ে আসতে হবে। দেবতারা একটি হাতির মস্তক নিয়ে আসেন। সেই মস্তক গণেশের দেহে স্থাপন করে তাকে পুনরুজ্জীবন দেন মহাদেব। সেই থেকেই তিনি পরিচিত হলেন গজানন গণপতি, বিনায়ক ও বিঘ্নহর্তা নামে। আমাদের জীবনের সমস্ত বাধা দূর হোক, জ্ঞান ও বুদ্ধির আলোয় আলোকিত হোক আমাদের পথ, আর প্রতিটি শুভ কাজ তার আশীর্বাদে সফল হোক। শ্রী গণেশায় নমঃ। আজ গণেশ চতুর্থীর এই পবিত্র দিনে আমরা সেই মঙ্গলমূর্তির কাছে এই প্রার্থনাই জানাই।

শ্রোতা বন্ধুরা, আজকের বাংলা অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় বন্ধু সুজাতা। এখানে বাংলা অনুষ্ঠান শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন।